0: ওটা দেখছি কি নমস্কার
1: নমস্কার সন্তোষজি কি ছ বলতির সব ঠিকঠাক
0: হই কি ভন ওটা দেখছি জি পল্লো টুলমা জবরদস্তি ভয় ভনের টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরীক জানছু ভেছেন কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পড়ে নিবেদন দিয়ে ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় কি ছলফল করতে জবরদস্তিকরণী জস্ত আরোপ ছলফল করিলাপত্র করলে আমরা ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে ক্ষেত্র অধিকার মিচে কাম করিও ভোলি আমি নই পড়ছ হই ফে
0: তুল ছিমী কুড়া কিন লম্বাউনু হামলে মিলাউনু হুদিন
1: এস্তো ঘটনা আমি মিলাউন থালে ভনে অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুরা থা পাওন সাথ প্রহরী জানকারি করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভনে গোপ্য নিয়ে রাখন পর্ছ জবরদস্তি করণী জস্তা অপরাধ মিলমিলাপ হইন উজুরি করৌ সুরক্ষিত সমাজ নির্মাণ করৌ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
2: বিরামী ভো ক্যা হো
3: তিন দিন দেখি দাঁত দুখের হৈরান ভয়নি উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু
2: কতি পীর মানেকো কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেহি সল্লেরি বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্যো তো বরু জানুস তেই
3: হো র কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক শুনো